0: ছির নংজিন কলচেস তং লির তং ছিরকা গুণ পাশমুই থকনি জোচেস লাসপা ইয়াসকে জাতে ওঠেনক কাইখ্যাপ নংজিন মোটর খুলো সুইচেস টংসকা নিউন জোচেস সাসনুমিকা ডুসং নিউন ছাচুকচেস কার্বন ইমিশন নিউন জোচেস ইয়ং কুল ঞ্চেস এশুক সিরগুগুনিকা মঙ্গা রাগ লাস্তে দুকচেস স্টানজি চানি থুনশকিত গুণ কলচেস খামজদে তং থুন পে থকনে মিছে ফুচেস তং খরুগি স্টানজি থকা লাসে সুলচেস লাসপোসপা ইয়াসকেত জাতীয়তের নক শেষকং জুনবে লাসখুস গুণ লা ছোকসপা গুণ ভিডিও কনফারেন্সিং গুতে বুচেস ডিজিটাল কমিউনিকেশন গুতে জাত থুপচেস ইয়োৎখানি লাসির গুণ ইন্না নংজিন জাতে কালদেন ছায়ং তংচেস গুণ চামথুপ নিউন জোচেস ওয়ার্ক ফ্রম হোম চো থুপচেস ইয়োনা তে স্কাপস গুণ ফিংচেস জুঁই লাস খুঁজ গুণ তাং জুঁই খাংপা গুণে নাঙা সুক সির গুগুণে সেথাপ চোচেস নিমে সুক স্কুলচেস লা ইয়াসকে তাংচেস মিমাং শিশকালেন গুণ মাঙা কুলচেস রংয়ুলে স্কুলিয়াংস লা ইয়াসকে তাংচেস নাসে থুসকেত গুণ লা ইয়াসকে তাংচেস তাং রংজিনী জিংবাত চোচেসি থোকা স্পোসপা ইয়াসকে জাতীয় তেনুক শিশকুং জুনবি লাস খুঁজ গুণ লা ফানসুন চিক তাংচিক এস্তুন তে তুসিকা শিলো নি মিগজি বোরা জাতীয় খানবো লাসিরে না খেঁচেস লা কাসপেলা জাতীয় তেনুক লাদাস উজুংসে চিফ সেক্রেটারি আশিস কুন্দ্রে চাংথং জুংয়ে দুর্বুক সাব ডিভিশনে স্কোর জাতে ইউলজং সিন নাঙা ইয়ারগ্যাসে লাসের ডুলিনিয় খানগুনে স্কোর লা থাতক ছাদলেনা যা চেস তংয়াম্পো খুঁস ইউলখাগে ডেলিউত মিমাং সে থুসমি গুণ তংথুগা যাতে সকালাস তুরসা গুণে স্কোর লা সানা যাতে নক খুঁস আটংচে নাঙাল দানি খামসদের সোনা সিকা সি পি ডাব্লিউ ডি ছোসনে পি এইচ সি বিল্ডিং সোমা সারজং চুইনিয়ত খানেল থাতক ছাদলেনা যাতে নক ইয়ং আর ডি এস এস ছার্জি নংলোকা লাসের ডুলিনিয়ত খানগুনে স্কোর লং জিক্স টক লেনা চাতে নক এল এ এইচ ডি এস এস আর বি টুংসি ছোকসনে সারপেলিগে জিক্স পেলা যাতে জুনিয়র এসিস্টেন্ট অডিটর ইন্ডাস কোস জুনিয়র এসিস্টেন্ট ট্যাবুলেটর কাম অপারেটর জুনিয়র এসিস্টেন্ট তেহবিলদার তং স্টিনো টাইপিস্টে কোনাস গুনিকা রেলতোস পাগুন লেঞ্চেস ইফিয়া ডেলিউত রেলতোস পাগুনলা টাইপিং টেস্ট জুনিল দে ছেস চিগি জাগা তাংচেস ইন খানবু ডেলিউত রেলতোস পাগুনিস লান মংপো জুয়া ফুলখান বেল দানিকা জাগ্যাং তাংস্তে তা টাইপিং টেস্ট পো জামিংমার জুনিল দে ছেস নি সে জাগা আতো ছুচো চুকসি কা নাইলেট লেস চুনাসিকা লেঞ্চেস নক জুরুক শিলো নরেন্দ্র মোদিস দিরিং ছুচো চুকসি কা আকাশবাণী মান কে বাদ গুতে খোলা তুকসাম ইউল তং ফিলো ইউল সোসু নাঙা ইয়ুৎ খান গ্যাগারি ঠুমি গুণ লাঙ্গন চুগা চাচেস নক ইবু দাবারি রেডিও ডিগ্রিম থিং গেনং সুমচু সবজি পাবো ইনক ই ডিগ্রিম বো আকাশবাণী তং দূরদর্শনী নেটওয়ার্ক ছংমা আকাশবাণী নাসুলস দেখাগে ওয়েবসাইট তং নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপ গুণিকাং সানচেসলা ফুলচেস নক ই ডিগ্রিম বো আকাশবাণী নিউজ দূরদর্শন নিউজ পিএমও তং লুংথিন তং থেনশকেল লোনখুংসি ইউটিউব চ্যানেল গুনে কাংশ্যাং দা সানথুপচেসিন হিন্দি নাঙা মন কি বাত ডিগ্রিম সানমা থাকা আকাশবাণী ছোসনে ইউলখাক সুসুসকা দিনা গুরতে মন কি বাত ডিগ্রিম বো সঞ্চেসলা ফুলা যাচ্ছেন দিরিং পোলদা জিপে ছেসপা চোঙা ইয়ংনা সাকা দাবে তুশ্চেন খ্যাতবার চান তুশ্চেন সুমজুম লাদাখ স্থে তে হিমালয় রিলজং সি নংপে ইউলু ছংমি নাঙা তাতকুস এছেনমো তংয়াম্পু সুংসি জুয়া জাতেন জিগনক তুশ্চেন সুমজুমনি সংগ্যাস লুম্বিনী ছাল্লা স্কুল তামসপা দুর্জে দানী চংচুপ সিংডুং তু সংগ্যাস পে তুশ্চেন তং সাছক টং ইয়ংনা কুশিনগর লা স্কুল ইয়ং লাদাস পে তুশ্চেন সুমকু দিরিং এ জাগা তুসংয়ামা খেলপাসং দিরিং সকল লাভে তুশ্চেন সুমজুম জুস্তে খ্যাতপার চানি তুসং জিগ থেয়া জাদানক দিরিং এ জাগা নংবা তাতমুস পা গুনিস কারছক গেবে লাস লা বাচেস তং নাশ্চেন গুনি জালখা জুচেস ইয়ং মিক্সালি দাকচাক ইস্তনবা সংগ্যাস শেখা থুবে সুং জাবমু গুনিকা ইয়ং নে ইয়ং তু থোসাম গুমসুম জাচেস লা সুনা জাদানক ই তুস্তনবা সংগ্যা শেখা থুবে কাটিন জেস্টান জাদিন জিগ চাংচুপ ছোক তু সেমসকে চেস তঙ্গেওয়া গেজোরে লাস গুণ লা জুনা যা চেসে সোল জং পোজি গো তেন লাদাস উজুংসে শেষকুং জনবা উইকে সকসেনে উজুংসে নাঙা মিমাং স্কুল লাই জাবস্তো গুণ অনলাইন গুতে সালচেস লা সুগু চামথুপ ইউন কলচেস তং জুংসিরে লাস গুণ আছিসাল নংসাল চোচেস ইফিয়া ইজ অব ডুইং বিজনেস পোর্টাল ডুবতে ইয়ৎ খানবে গোচুক স্টেন্ডেল নেথুপ শিগ্রাং জাতে ইনপিন ই পোর্টালে নাঙা লাসকুং চুকসুম গুতে অনলাইন জাবস্তো স্না ইসুর সকসুম জিগে সালেনজি গোতেনক সোনলাস চোচেস লামো গুর চুকচেস ইফিয়া ইজ অব ডুইং বিজনেস পোর্টাল ডুবচেস পো লাদাকসে নাঙা ডিজিটালি থকনে জুংসুল চোচেসে থকা লাসের খাকচান জিগ থেন জিগ নক কাসাতা খ্যাপটাক শিকসান আজাদ আকাশবাণী লি নাসুলস দেখা কে নাঙা ক্যাজুয়াল ইলদানিকা লাদাখ সিনাঙা নাসুল সিলখান তাঙ্গুর খান ইয়ংনা নিউজ রিডার কাম ট্রান্সলেটর রিকোনাসি ফিয়া রেলতোস পাগুন লেঞ্চেস ইনক Leltos Pagunes, Junil Deses, Ashna Sansun, Las Nanjugun, Leluntin Kanganasuls de Karatot Jugostan, or Leltos Pagun, Graduate Zatkan, Aladarsis Kat Galasheskan, Nasul Siljesipias Kat Salpo, Yongosten, Rinazusla, Radio Tantivin Amasarkot Petula, Lashokani, Tongumstang, Computer Ildani, Lobjong Yot Kangulas, Nashkarte Saljesenok, Leltos Pagun, Ranglongish Sarshigne, Napchuparla Yongostenok. Mer Center Ladagi Chosne, Namles Kur Ladaksa, Natuchuzuldun Tang Pedicanasul Speldiot Kanangshin, Edirin Ladaks Ujungas de Yulkak Susunanga, Nam Korte, Yang Nasa Kachigika, Charpa Tang Kardung Latang Changla, Gunika, Kabab Sinotenok, Dirin Eli, Nubra Tang Changtang Erzungi, Nasa Kachigika, Parparla, Charpa Babshestang, Latun Potang Rigunika, Kababshes, Yang Zara Piul Zamneparla, Namla Joks, Lea Chajesit, Sot Shatiotenok, Med Center Ladagi Chosne, Advisory Spelazati, Yot Kanangin, Namla Korte, Lucestang, Kachar Babshesit, Sot Joste, Yot Kanangin, Namtu Shultangika, Kadlip Jestang, Kardung la, Chang la, Shinkun la, Paralaza Zogs lagun, Skapstori Pia Shkaldin, Echayong Tang Jessipia Juste Borchesi, Sotchadio Denok, Galam Gute Shkaldin Chayong Tang Kangunis, Traffic Police Kane, Chayong Tang Asang Smun la, Galaminas Lux Scholar Gustoches la, Kadalamstone Saltio Denok. IPL cricket nistung issues saruge dirin stinjuge dan durse jasinok Ahmedabad nanga Gujarat Titans tang Royal Challengers Bengaluru niske parla dirin IPL nistung issues saruge stinjuge dan durse jasinok IPL final dan dur dirin phito chusul dun tang phedika guzuk chajasinok Pomuguni T20 cricket dandur Bristol ne nangar se khanbe nanga England is gyagar la ran issues saruk ne pham kalte series sum chani dandur nanga team niske dandur re nanga gyal khalente dande ka lepte otenok Akashwani Legute, Ladakh Senana, Sulgun Yemena, Lanji, Sanchez, La Pulinjigot, Ladakh Sena, Sulgato Chuzot, Gung, Yemichuzun Nistans Karma of Chunganga, Pito Chuzos, Natan Pito Chuzol, Duntans Karma, Jungika, Santubinjiginok, in Natsuxla, Mimanskunis, Estitus Spellamikan, Ladakh Sena, Sulgun, Santub Jesenok, Mimanskunis, YouTubeika, AIR News Lay, X Handelika, AIR News Lay, at the rate Pressar Bartitang, Facebook Pageika, AIR News Layka, Akashwani Lay, Ladakh Sena, Sulgun, Santub Jesenok, Akashwani. Lene Tana Sultan.
1: Ngaji Akash Wani Lene Junjik Time.

0: Tonla Chizoksi Tonla Izuk Ha Leshesi Chalak Chueninok Yangnam Konguni Chokangun Sorajiktang Ngang Spospa Somatobanok Diringi Digrimi Gozuga Athletic Sinanga Gyalkabi Izuk Tharke Luskan Rektang Yampo Chuen Jak Khachigis Ngonla Jarkani Ranchinanga National Senior Athletic Federation Randur Songtenok Inanga Halam Athletics Gyabge Khaklen Tenok Gyalkabi Khaksoso Neyong Steinpin Eringsla Digrim Soso Ji Nanga National Record Ji Chakstenok Gurit War Singh Vishal Tike Tejajvin Shankar De Metatang Kuldeep Kumari Thopaguni Khaksose Nanga Record Somachos Tenok Ni Changme Sangsongla Khong Changmala Ma Mangpo Tashis Delek Juat Thopagun Digrim Chik Kabes Korla Gyalkab Gangpe Nanga Prozdur Mangpo Song Tenok Meter Ge Bangyuk Inanga Meter I Bangyuk Jagmangi Sinangloga, Putsaguni Mitarge Bangyuk, Lansum Chasenok, Kananga Athlete Nisi, Ha Leshestans. Guridwar Singtang, Animesh Kujur, Nye Talani Manki Badinanga, Kong Nisko Tangyampu, Spera Tanginsam, Animesh Le, Namaskar, Guridwar, Nyerangang Namaskar, Sasiriakal.
1: Namaskar Sir, Namaskar Sir.
0: Tene Nyeranga, Achievement Chenmojik Lentenok, Nyeja Topa Niske, Marsal Takpostans. Ngaje luyang sinangatang nyamrok lar sispin inang cholte nangang nyamrok suyonganok lan chigika cholta tang lan nispeka te cholta bostaganok yang sumpeka chuanok ma dotpa chani gorgyan luz nye samarak man ki bat sankan lan gyaz lang nye je gorgyan itoga hago yongos nye jir sonruz zat kanbo konga hago gos
1: Namaskar sir, namaskar. Nge meter ngibgyatang meter jibge national record chokanin yang Chhattisgarh nein yang nga daksa Odisha set sunma lo nge Asian Middleton World University game takma khyongspin yang nge ngistong issue sachin ne parla athletic chinin nam nga school ne tharkel song nga sankal school Ambi Kapoor ne pasaudin yang nge smolna football set pin yang nge phama gune nangang covid rings la nga mangyung lotpo chat pin kerang philoga songste bangtong yang yangspar se zerat pin yang covid medkan cha chi ne football ka jao yot pin khongun nga state me chache jin pin khongun nga state me chache jin os zerte song zerte khaklens yang khaklen pin yang argyu samet pin gyalka bel danika damste inkan nga te kane gyalka be phia dams yang dirin gyagare tuzme gyalchi danika chuin yot
0: ya gurinder vir ji mola jat
1: namaskar sir Nimminga Gurinder Virin, Yanga Indian Navy Nanga PT officer in, Yang Gagare Shukshan Sprinter in, Daksangi Meter Genanga, Shu Gune National Record Chospin, Yang Gagarne Tangporang, Yankave, Shune Chigne Birirse Yoga Bantans, Yang Nesundus Chuenyot, Netrektang Wardinanga, Jangi Galkap, Japto Tansese, Ne Abatang Memengiske, Support Chatpin, Natangi Gagare Shizukpo Izuk Shigotunok, Namji Gaston Yongachik, Sperna. Diwali Sperna Losoma ngatang changme jangi khangpar changma chanok yangi abe trophy dam medal gunlang laksmo chatpin ngatebo mal demo choratpin matharatpin tejane ngete trophy laksmo chatpin tejane nge tetpin I trophy vo karothop I medal karothop I parbo namin tenenga tejane khorangi jungsharatpin nga irurse asompin nga national medal lenpin nge ngarang team nanga phamshukspin tenenge khonga zeratpin ngarsalyangsik chet zerti khungatoga bangtanga chatpin ngang nyamputhi tikher zeratpin tenenga thi tikher khunge kar salyangspo lot yotpin nga laps nga dotpas kes nge Hussein Borde world record chaga thung ibo habab chen izu ku jungshigin pin nga tv sten yotpin amal tv stama chuga daksa silche je tuzino zerti sil zerara tenenge zeratpin ngerang nga tv sta chu zerti jashigizuk shigungin Nyeranga TV nanga arsal seltos Gurinder bang tangala zerte tanga thatpo charak namnge amale nga TV nanga bang tangala stachi kasa middle class family insir nge abale volleyball setpin khampe nanga skala se jaste khongsalyang phangs khongi milambo danda chama thup tene khongi nanga te milambo stas nge buche milambo danda chonok zerte spera tangat pin tene milka singer sundus chokan gun sharat pin nge zerat pin Jarshik Nerang Milam Dubchugin Zerte, Tenezeratpin, Milambo Izuga, Duba Mano Zeratpin, Tefia Mars Sundus Takpo Chogo Sano, Hard Work Chogo Sano, Milka Singji, Taks Kugatpin, Nima Santenanga Bangtangatpin, ngima ngima jondar lenat pin tes piragune ngaspospas ket pin nge abale ngaspospa tangat pin nga bang tangna gyalka bi phezerte gyalka bi pya tangma khyongches gyalka lenches yang ibong yot pin nge event damchesi meter gefya changme zerat pin meter gya macho gya gyagare event mano zerat pin gyagare zuspo meter gefya dupte mano zerat pin tine nge abale zerat pin gurinder ngatangi ibul damste nok ngatangi ikane gyaba micha ডুবা নক জেরাত পিন নাজে জেরাত পিন নাতাঙে চো ঞানচেস মানো জের কানবো চোস তেস্তানিন ইয়াং খোরাঙে চোস তেস্তানা নক নাই খোরাঙে কা ইচ্ছেস রাক তিনেতে ইচ্ছেস পে কা নিয়াবলে চো আচেক তং খুঙে ইচ্ছেস পোস পোস পা চোস তু ডুবাত পিন ইয়াং নে দিরিং গ্যাগার পা ছংমা জেরাত ইন্ডিয়ান স্প্রিট চোস জেতে
0: কাসা নিজা নিস্কুই মা হালে শেষ চোস তে নক ইয়াং জাগমা নি সিনাং লগা নিজা নিস্কুই লান সুম ন্যাশনাল রেকর্ড চাকস তে নক মিটার গে রে সিনাঙ্গাং বাংগুক স্টাংস তে কাজুক গোবিন্দর ভি রিজার্স মিগুনি জেরদুক গ্যাগারপা মিগুনি জুকসপো ই লাসিফিয়া ই নিমানক জেরতে ইজুগিকা কাসপো ইয়দিন জিকতং নেরাং ই লাসচোস তেনক নিয়া নিজাং ইসকে কানে হা গোঙিন রাক নিয়াং মান কি বাত সানকান গুন নিয়ানগিন ইয়দ্রো কাজুক সুক শিগিয়তপিন কাজুক তামচা জিগিয়তপিন কাজুক সামলো জিগিয়তপিন ইয়াং কাজুক চোয়তপিন ইয়াং ইবো কাজাম শিগিকাং ইয়াতপিন
1: কাসা স্যার না গুরিন্দর নামজি গুজুগা সার মা শান্তে চুন্ডু চোয়াতপিন ইয়াং স্কিল জিগা থেসম জিগা সং নিয়ে টাংপো চোস্তে ইনোগা নিয়ে টাংপো দামস্তে ইনোগা সিয়ে জেরনা লান সামা নেরাঙে টাকা মানক স্কাব জিগা নেরাঙে লাবানক নাম গা ফামসা চিক নাম পারফরমেন্স গেলা মাছা জিক স্কাব জিগা ফোগাতপিন তে জানে গা মিউগুনে গা রোগ চোয়াতপিন স্কাব জিগা গেলা ছা মানক লোরিগা গেলা মাছানা একানে মিচে কোদলা ছা মানক মিলাম স্টাচেস ফুদা মানক তিনিঙে কোচে গা ইবোলাপ কালতেস খোরাঙে মাচো না জান সুজিগাং চোয়া মানো ইনা যুগে নামস গাতাঙে চিচোসে মিগুনে গাতাঙাস পোসপা তাঙা চিকতাং নিয়ে হাম্পা ছাগা মানো স্যার গাতাং সাংমে জেরাত পিন নাম গা ইস্তো ইসু সাকসিগে এডলাটিক নাঙা গুজুক চোয়া চিক ইবো ফিল্ড সোমা ইনো খোরাঙে চো ঞানে নাং মিঙান তিনিঙে জেরাত পিন নিয়ে ই ফিল্ড নাঙা জুকস্তিন তেঙে চোচে জিন গা আবালিয়াং তুজগুন জেরাত পিন তা খোরাঙে ফিল্ড নাঙা জুকস্তে ইনোক গ্যাবা লোসতে মাস্তা চে জেরনা সাম্বাদা ছামে তাঙানোক ইবো চুইন জেরতে ইন্না চোকান নিউন থংদুক তা খোরাং ই ফিল্ড নাঙা জুকসপনে ইবো লাগলেনে নাঙা খ্যুং ইকানে বিং খেরাঙে ফেসিলিটি ছাংমা চালাক ছাংমা ঙাজে রোক্স চুইন নাংসাংসে রোক্স পেনে রোক্স চালাক ছাংমা ঙাজে চুইন খেরাঙের চুন্ডুস চুস গ্যাগার লাস্তান তেতং গ্যাগার পাং ভাংতাং ঙানানোক জেরতে চেজেরনা ইবো মিগুনে জেরাতপিন গ্যাগারপা জিনিয়াস মেত পানক কংগুন সাব টেন ইয়া সাব টেন পয়েন্ট ওয়ান এনাং লোগা বাংতাং ইয়ানিন ইয়াং সুজিগেং স্প্রিট চো ইয়ানিন ইনাং দাকসাঙ্গি নিষ্কু কার চোখ স্তানতে থাংস গ্যাগারপাং চো ইয়ানানক জেরতে ইজুক কাকসপো নাজে ফে মিদুক পিন নাতাঙা চি ছাংমা ইয়ানানক তিনি স্যার ই ছাংমে ছাংমাং পোস্ট স্পোসপা থাংস ইয়াং কাজুগা নাহা ট্রেনিং আং থোপ নাজে টাইমিং আং মাঙা চাগানি নক রং তং জান গ্যাগারপা গুনে ইবো স্তান তে নক গ্যাগারপা গুনাং চুঞানচে জে নক ইয়াংাজে তরং চুচে জিন স্যার ইয়াংাজা নিসকা কমনওয়েলথ গেমস নাঙাল দাম স্তয়ত ইয়াং রান্দুর ছাচে চানে নাঙা সুন্দুস গেলা চুইন
0: কাসা নাং টিওয়া জিগ্রাক জন্মা গুনলাং ইয়ডো নি চোরচেজলা নি জাই নিসকো জাও ইনক জেরতে নি জাই নিসকুই চিক চোস্তে স্তানচে জিন পিনা চিক পে নি রেকর্ড চোক ইয়াং খেরাঙি রেকর্ড চাগেন জেরতে ইন পিনা
1: স্যার লোস গুনমা রেকর্ড চুনাং চোগ্যা দিয়তপিন কাবো তেবো ইনপিন ইয়াং তেবে গুরদাভির বাইজি সেমি ফাইনালে নাঙা চাস্তে চুনাং চুদ্দুন চোস ইয়াং এ ইয়াংস্কার খুঁয়ে সেমি ফাইনাল নিসে নাঙা চুনাং চোঙা চোস্তে চাকসপিন গুজুংয়ে সেমি ফাইনাল ছাচেস নাজা নিসকা থাতপো ইয়তপিন গ্যালা সং জেরাত দিরিং রেকর্ড চাকস নাতাং নিসকে চাক জেরতে চে জেরনা তে জানে ডান্দুরে নাঙা ভিভাল রে লুজদুক ইন নাং জাক নি শেষ গনে ফারলা লোথাক চাতে বরাত পিন তে সংসগোল্লা গাজাং ইসকে সৌদি আরবি নাঙা ডান্দুর সং তেন পিন গাজাং ইসকে তেরোয়া রুমমেট জোত পিন তেরো গাজাং ইসকে স্পেরাতাং আত পিন গ্যাগারে স্প্রিটিং বো কেলনা খেচেস ইয়াং ইবো গাতাঙা ইয়ো তে নক গাছালাক গাজে লাগা ইয়ো তেবো জন্মা গুল্লাং স্পোসপা তাঙা নক
0: গোরিন্দরবীর নিয়ারাঙে চি মলিন
1: গাজাং ইসকে ইকা থাকচাদ লিন পিন গ্যালা বাং তাংচেস ইয়াং নাম জিগাং চিকপো গুজনম ছা চিকতাং চিকতাং চিক নামরোক সৈফিয়াং kazuk daksa record chua sangzongola, nam nge record chua chik, testing ne animation chua stenpin, yang nam nge warm-up chua chik tang, nge animijla ziratpin. Daksa animijla, blog po gyala daksa teka songsiduk, tekane straight chua steta warm-up ka chua ninok, ika warm-up gyala chaduk. Chik tang chike rox chua tpin, chik tang chike rox chua chik po gyala yongduk, ngatanga gyala charuk, tenna zao gosinin, sir, ngaje ground filoga indo ya danduri filoga ngaja jawino nam ngaja ground nanga cha chik chiktang chik dandur tangkhan gyur tene nanga gyokspa bangyus tangches isang gyokspa bangyuk tangches
0: kasa nija ni square sondrus chokanbo gelkhabi chewa thonpo borche zifia choste ino gelkhabi chinjugi nanga izuk nasa ji ka lepchuk chesla choste ino janyang positive spirit chik choste ino yang ye samara Nyerangi is sportman spirit po seche sang in yang chik tang chigi dunla solta tang barso nang in yang ken la bingches la sondus choche sang in yang ken la bingches sang chik tang chiga rox choche sang in I ha leche si las choste inok Nyeja ingiskoa nye chokne nyeja ma mangpo tashis deleks nye chokne ma mangpo itzmon zangpo yang nyeja Gyalkhabi mingang thonpa borin nga ichhez rak, nga rewarak, ngeje ina tsoxla sondrus chuen dugin, mamangpo itzmon zangpo.
1: Tukje che sar.
0: Mamangpo tukje che. Nge chespe yulmigun, ituz Gyalkhabi khakmangpe nanga chat gyasin inok, te tsox namze ringzla rangra kadar zat goshes khakchan inok, chutungin juks, nime nanga bingozna kadar zat eshkyot, itoga jungi laskunz guni, Lapston natsok speli ninok, teguni nanga rjeda mazat, topagun, nga, ngati yuli nanga, tsad neshkyopche si, taps mangpojik, tapsang gyute tobanok, nyejaguni zikste yodo, namjik tsad gyasin chajik, dontang e trovagun, gyurin chanok, tapsang nambang gyuranok, chokjene, zame chu bingte yoganok, chokjaya, jolangsanok, yang chokjene, amul kolte binganok, yang tebotanyampo, rang yuli, tongchesgun gozuganok, Jangyuli, Tungches Jigskuni, Nyejagunla, Gyuzjordo, Kaltes, Nyerang Gyagari, Lochok Lashkyodna, Terua, Nasa Mangpojigika, Ampanatang, Am Matsoskani, Kua Tungches La Tobanok, Kabe, Tsatpanishkobanok, Kaltes, Panjabtang, Haryana Gunlashkyodna, Gilas Shenmogangre, Tara Tungches La Tobanok, Rajasthantang, Gujurat Gunlashkyodna, Chacha Tsokskun, Dontang Sangmanangyampo Tobanok, Yang Bihar, Jarkantang, Sharchoksi, Uttar Pradesh Lashkyodna, Satui Sherbat Tobanok, Kabe, Trotpa Danshes Tangyampo, Stopshukske Chuganok, Konkantang, Goa Kuninanga, Kokam Sherbatang, Sol Katigun Tobanok, Gyagari Lochoksinanga, Pankam, Nirmur, Sambaramtang, Oti Sherinanga, Bel Pana Tobanok, Tegun, Tungche Zammanpa, Gyagari, Yulkak Sose, Lukroli, Khak Chiginok, Yangtevenanga, Ek Barat, Shesh Baradi Stavakun Zikshes Latobanok, Yang Spera Nangstak Choches Chigning, Teguni Nanga, Mang Chabu, Natanguni, Tapsang Netonkan Chkyangenok, Natangi Jingun Netontenok, Chang Branding Takpotang, Chenmoji Gyute, Toptemanok, Tenanga, Mirapsi Tongkomskun, Timste Yotenok, Nyejaguni, Tsatpe Ringsla, Rangyuli, Tungchesi Rikskunla, Longs Chotazat, Topagun, Tsat Leba Chiktang, Yang Jaltajik, Kangpaguni Nanga, Bingano, Teboino, Am, Ambo, Tsangmei Keka Bingano, Gyagarinanga, Tsatpe Ringsla, Amiskorla, Speranang, Chosmi Bingchesi, Nangjik Yodra, Yuljon Sangmenanga, Rangtan Rangi, Amtang, Tebe Trovatang, Time, Spera Bingano, Maharashtang, Konkani, Hapus, Alfonso, Gujarat, Tekasar, Uttar Pradeshi, Deshiri, Aur, Merikashika Langta Zirkani, Ami Khachoshigni, Tebo, Soste Stingyang, Sondokpo, Sungunpo Alusanok, Bihari, Jarkanta, Lui Timasang, Nas Tarine Shesanok, Tontakpo, Nasa Sose, Ami Sondok, Nampatang, Troagun Soso Yonganok, Yang Topagun, Ami Duljotpo, Diring, Gamyul Netaste, Global Market Sokpa, Levininok, Diring, Ami Badgedi, Te Ami, Razbu Tonshke Chokani, Mingshinkunla, Stotpa Pulat, Nyejagun, Yuli Sonami Laskage Toga, Chaklas Zatkan, Jingbatpa, Palpatza Manpa, Soso Juksenok, Inang, Inatoks Zadin Juksik, Tropagun, Tsatpe Namze Ringsla, ইন্না জুগি লোপটা উনি নাঙা গংসেং ইয়ানক ইন্নাং নিয়ে তিজুক জিন্দা জিগিস করলা ঠোস থুগিন কানাঙা নিজাগুনি অ্যাডমিশন চুয়া থুক স্থাদিন নাজলুক সিগিস করলা থুকসাম সালাং কারুয়া ঠোপাতাং চিমির গানগুন সামা ইয়ংইন ইয়াং কারুয়া ফিজ মেড্রো কারুয়া খাংপা ছিনমাং মেড্রো জিনখাং গুনাং মেড্রো ইয়াংছাং মেসাং ইয়াছান চ্যানজিক তেরুয়া জিন্দাবো চাংসপে নাঙা ছকসাড্রো ঠোপাগুন ইবো রুং শিগমানক তেবো মনেস টাংনেস চন্ডু শিগিনক কারেলামি আলুয়া জেরসে নাঙা সাজিওয়ালা শারীর লিস্টে চকসি সুইমিং ক্লাব চিক ফেস তিয়তেনক দাকসা ছুকপা মিন্ডা স্তং চোঙা লাকজামি তেরুয়া ছুসকেল তাংচেস লাবস্তে সংতেনক সাজিস ঠুগু জুগজিস গুনবা গুনলাং ছুসকেল লাবানক ইবারসনি গিয়াবা সিরকেস বেড়া জিগাং ইয়তেনক তেবো ইনক লো খাচি গিস গুনলা তেরুয়া ছুটিসকেত গান জিগি নাঙা লপটুক মাংপো জিগ টংস্তেনক তেসকেত গানি নেসকাস পোনে সাজিস সেমসি নাঙা সেমসেস টাক্সপো লাংস ইয়াংখং ইসাম কালতেস ঠুগু গুনলা ছুসকেল তাঁচে শেষাত পিনা ফালচের খং এ শকুন স্কোপ থুপস্তে ইয়ড্রোসাম ইন্না সাম্বা তাংয়াম্পো ই লাজগুলবো গো জুগতেনক ঠোপাগুন সাজি মিছে গানে নাতাং গুনলাং লাপচা মাংপো থবানক জেপস্তক জুচে সিফিয়া থুনসকেন মাংপো গো সামানক খাকচান ছানা কুনলং জাংপোতাং বারসন টাকপং ছানক তেনাবো গুতে মিস টংটাক মাংপে মিছে নাঙা গুরজাই খং থবানক নেচেস বেয়ুলমেগুন বুতকানি জাকগুনি রিংসলা ইউরোবি নেদারল্যান্ডলা ছাচেসি স্কাপস থব ইয়াং তেরুয়া ট্রোজদুর মাংপোজিগিনা থুসপিন তেতুস ইজুক নাসকাপ শিখজুং কাবে গ্যাগারপা ছাংমে ছেওয়া গ্যাশুকস নেদারল্যান্ডি নাঙা ছাকানি মিক্সালি গাস্তন টাডিক জুতুস চোলা গেলতুসি স্নান সঙ্গনমে তামাত মাটিকা জাংসি লাকসিংকুন গ্যাগারলা লোকসে তাংস তে জাতগুই নাঙা নেদারল্যান্ডি নাঙা শিরলো নাং জুকস তেয়পিন ই জাংসি লাকসিং ই থা নাং গ্যাগার নে মি মাংপে জুলোন লেপ মি মাংসকুনি পালগামস্তাং থাতপো গন জুকস্তে দো জিক্সেন গাপে তামিল পাগুনি নাঙা ই থা মিক্সালি থাতপো ইয়তেনক ঠোপাগুন ই জাংসি লক্সবি থা মীমাংসি নাঙা শেষদো দাং ইয়তেনক তেফিয়া নি ই স্কোর তাং দেলতে লগু জেগাং সাদিন ই থা জাংসি পতি গা ছেনমো নিশুর সাকসিকতাং ছুন সুম ইয়তেনক তেগুন সোছিয়া গেলপো রাজে চোলা তাংপে খোংরাং ই ইয়াব গেলপো রাজা চোয়ালে গেলছা চিক ডুব চুকচেস্তাং ডেলতে ইনক তেনাঙা আনে মঙ্গালিয়ে গামিউলপো নাংপে গুনপা জিগা চিনবা তাঁচে সি স্কোরলা ঠোস ইয়তে ইনক তেগুনি নাঙা চোয়ালা গেলগুদি ছাকলাস কুনি স্কোরলাং সাতে ইয়তেনক তেগুনি চোয়ালা গেলগুদি তপসুকস কুনাং গিউস ছানক ইয়াম্পো ইয়াম্পো চাংসারি এশিয়া ইউল কুন্তাং ইয়াম্পো ডেল লুসকান কুনি স্কোরলাং গুস ছা থুবানক চোয়ালা গেলগুদি গেলখামসি গেলরাবস্তং চেজি কুনি থা নাতাঙা স্পাল ছোরানক ঠোপাগুন নাতাং ইজুঙি গ্যাগারি নর্সকালগুন ইয়ারা চোচেসি বারসন ছাদমেদলা চুয়েনক ইনাং লাসির নাংজিন জ্ঞান বারাতামি লাসগুল নাংজিন ছত্তিশগড়ি মালহারি নাঙা জিবজুক টাকপুজিক চোস্তে ইনক তেরুয়া জাংসি পট্টিকা সুম থোপতে ইনক তেগুন পাম্বু রিক্সগুদি গেলগুদি আর্শিবল আর্জুনি ওয়াংসুলতাং ডেলতে ইনক খাসপাগুনি তে ছেরজোৎপো গ্যাটাক টুকপা দুনপা ইয়াংনা লোস্তং চুবজি চোঙে বডমিতাং পালিসকাদি কুনি নাঙা ডিস তে ইয়তেনক জনক তেউন গুতে তে তুসি গেলথিমস ছোস্তাং শেজি কুনি স্কোরলা শেষগ্যার সচ্চান্দ্রেক থবিনক ঠোপাগুন গ্যাগারি নাঙা গুসকারি রিকপা অ্যাস্ট্রোনমি থা মিক্সালি থুকদোত বরানক ইউলিনাঙা তারুঙাং স্নানমে অবজারভেটরিস স্নিংপা মাংপো থংগু ইয়তেনক নেভিগেশন লোথোতাং গাস্তন গুনিন্দ্রেল নামখেল জাসকারতাং ড্রেলতে ইয়তেনক গ্যাগারি নাঙা অ্যাস্ট্রোনমি থা শেষগ্যা ফেলতেনক ইয়াং তেগুন এক্সপ্লোরেশন চোচেসি স্কুলমাং চোস্তেনক দাংদিরিঙা ইউল গাংপে নাঙা অ্যাস্ট্রোনমি ক্লাব কুন মিংচেন গিউরিনক ট্রংসেপ ছেনমনে তাংস্তে গামিউল লোপটাতাং পাক কুনি নাঙাং ইবো গ্যাসিনি নক না বেঙ্গলোরি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিস করলাং গুসং তেরুয়া অবজারভেশনাল সেশন টার্ডিক চুয়ানক ই ছসপাবি গামিউল গুনি নাঙা জাসকার তাকচা দি থা শেষদোস পেলচেজলা লাজগুল শুলিনি নক খাগোল মন্ডল জুকানি দে ছুচো সুমচিফিয়া ইনোভেটিভ কোর্স শিক গোজুক চোস্তে নক ঠোপাগুন সানমা গুসকার লাস্তা চেসপো খোরাং না খোরাং nyamyong khyatsar chik yonganok Astro Kerala zirkani tsokspe night observatory camps tang workshops tadik chweni nok terwa konguni telescope tang star map kolches kun labanok Rajkoti Big Bang Astronomy Clubi gir zirkani nakchok ne tangste ka chiran chukpa astronomy events mangpo tadik choste nok Chodir Vikaya zirkani tsokde astronomy thoga tsokspa changme sang singingpa inok terwa observational facilities tangyampo books libraries tang telescope library kuni thunchke nang yote nok nge sa kiskor lang thos thugin ibo student led national wide network chiginok kabo astronomy tang astrophysics club nisko phanchun thuk chuganok thopagun rangi hobi phia tuz phingste tuzgun lazrek chuen dukchespo khakchani nok nge junugun la juwa phulin nge jagunang astronomy club rek tang drelzat yangon seng ringsla planetarium a karmet chkyochik thopagun man ki badi digrimbo kazuk kaguni gyangthong gyute jiksat tegunla nge juat video chikchik karmet jikshik te video bo butkani jaguni nanga mingchan lus te nanga mi khachigi ningstop tangyampo ganga dolphin jik skopchesi barson choruk Nyerangunla, Ibo Santi, Halechesi Ilasguli Nanga, Kongunla, Tusot Ganta Chuksum Gorteino, Yangstingne, Dolphinbo Shkyop Tupteino, Tenanga, Gyagari Gome Dolphin, Rescue Ambulance Pang, Kakchenmo Lusteino, I Naskaspo, Uttar Pradesh Inanga Jungteino, Terua Ganga Dolphin Jik, Tokpenanga Pangs, Yang Tetus, Namami Gange Lasgul Nangin Chokani, Ambulance Pang, Kongifia, Revaj Gurtelep, Yanko, Kulia Piloga Bingste, Starchachos Stingne, Yanskar Raptish Sanspenangaputs, Topagun, Dolphin Rescue Ambulance Po, Mixel Jigino, Ibo, Dulin Dukani, Smankang Jigitsula Chosteino, Inanga, Dolphin Gun Shunskop Chochesi Tunskin, Oxygen Stretcher Gun Yoteino, Topagun, Namjik, Ganga Dolphin Jiskobat Nyampo, Nyajik tsam manpa, chui shok chaksi, rik shik shkopkan tsoksi nok. Nyang maans pe gyudzin guni fia, rangjung khamsi, noskal jigang shkopste nok. Nye chespe yulmegun. Nye ja mangpo jigang, sanspo, tokpo, rzing, chudong tsoktan delpe, naskapshek itu yardo. Susi zingi nang ashkelches, susi zingi thamagun la, thopagun tang nyampoa, yangspar se ches tsoksi itu yardo. Chugi tusi naskapskun, Mitse gangpoa, sem sinanga lusanok. Techok stanbagun sochesi, techok naskapshik, Uttar Pradeshi zongne bingte enok. Irzongi, Akshay Gupta, Konra Yuli, Manoramar sanspo thongte, thukcherskyoduk. Kar sanspo bo, khong chungtuz zane, lakzmo tang, dangsmo yoda thong. Tebo dering, plastic gangte yote enok. Skujab Akshay, te thoga, jugya mapula, last somajik gozuk chos kongi khongrang jao kuntang yampo gyurja khongchesi semshuk jyotpin konguni chwinanga kimsatang plastic kun philoga phingches gozuk chos barbarla nime nangang kimsa kilo ngapchu tukchure philoga phings kulia mano ramastangspo te khakpo yangskar lakmo thongthup nikori miguni nastak te thogasong yang mi mangpe nanga sangre thoga hago lep thopagun tena chok spospa chani nasuljik goa ne jor goa pa bal kishan aay yukanbo gergan zur la janskan jik jukste ino kongun la mati tolap jonsi nanga chui skalas rdonglen chogo satpin kong yang skalas selche si fia las gozuk chos kongi chui puri ranche si nanga chaklas chakpo chos Tebone, Kampa Mangpojiga, Chu Leptup, Chu Skala Jutkan, Trompa Mangpojigi, Skalaskun Seltup, Topagun, Sungon Melzenanga, Nga, Nyamyong Demojignung, Ibo, Mangi Badnang Delte Hino, Tamil Nadune, Garkoi Linanga, Gergan Jigtangtu, Palcher, Lo Sumchis Munlang, Nga Kongtang, Tukstein Pin, Nye, Girija Ameskorla Justein, Tetus, Lop tuk khachik tang, khong tang nyampo dukspin. ठोपागुन गिरिजा आमे लोप्टा चोंगा शुलानोक तेठोने चीना न्यांगा योतकान जय गोपाल गोराडिया हिंदू विश्वविद्यालय मिंगचानी नोक खोंगी नांगा रंगयुलिफिया योतकानी युलदातपो छांगमेफिया सेमस्कूल थोपचेचन योते हिनोक खोई मान की बात स्कूल मा लेंते युली मामिकुनी जबस्तोक जुचेसी तमजाजिक चोस्तोक खोंगी ठू गुनला मामी ख्योक्तोंगनी पंदेफिया जाक्तुंग गिरमोरेरे चिनबा तांगचेजला जुआ फुल्स लोची की नंगा लोपटुग्रेरे कने किरमो सुमग्या टुकचू रंगा बुन्स ई चोक लसगुल छू निकने धोम्स गोर भूम जुपचूल दुथुप ते बे चेकपो आमे ना तांस खों तां जलता जतुस ना ग्युसोंग खोंगी सेम सिनांगा ग्यागार आमेफिया चामशिक छाना तां दाद यो जुकान बो गोमा लुई रंगा चिनाई नंगा योतकन गोमे हिंदू विश्वविद्यालय छुगलो अपचू पर्सिस तेन पिन युली नंगा शेजी की छेवा गेन लखेरचे सी थोगा इक चुगलाक लोपटे लास्काक छिनमो जाते इनो यहाँ स्तोदो सिनो ये इबुतांग डेलियोत छांगमाला स्निंग ने ट्राशिस डेलेक्स मांगपू जुआत यहाँ ते लोपटू कुनलांग स्तोतपा तांगात कागुनी रंगयुलिसपाल मगमीगुनी फिया मुलड्रोक साला जात ठोपागुन ग्यागारे युल छांगमे नांगा ट्रोंसेप छांगमे नांगा पोस्पा तांग सेम स्कूल चानी लाज रेक ड्रुलिन योंगदुक इन्नांग तुस्का मांग छे रिंग्सला तेगुनी ठोस थुगा मिदुक इन्नांग नामजिक नातांग गुनला तेगुन ग्यू छा चिकतांग इच्छेस क्यारा युली नांगा मीमांसकुन रंग रंगी सेम शुक्स तांग स्तोप शुक्स न्यम्पो गेनला बेंगदुक जुकानबो ये निजा कुनला जुआ फुलात रंगरा थातो थामा गुनला छकानी ते चोक छकलास्तंग लसगुल गुनला नास्तक जाचिक कागुनी चिचोक सिफिया छकलास जंगपो जादत तेगुन ग्यूज जाचिक खोंगा स्तोदा जात खोंगुनी कने लाबा जात यांग जुंगना रंग यांग ते चोक सी लास जंगपो रेगे का जुना जात स्तिंगमाल जे मान की बादीना यांग स्पोस्पतंग सेम स्कूल चन लोग्यूस कुंतंग यांपो यांग जालिन मामांपो थुजे छे नमस्कार।
2: दक्षिण इशरांगे मन की बात टिक्रम सनाजात मीडियम वेव किलो हर्स चिक्स लोग अब चुगा सुम यंग ना मीडियम स्पेन ये बिया चुगे अभी तंग चुसर को यंग एफएम मेगा हर्स के नाचिक तंग चुसर चिक तक ने नशे आकाश वनी लेने शुंजिक तंग इन नीमे चुतो चुगिस चादो कसता चुतो चुगिस तं पे चुप्पा फिल्म लोरिक सनाजात इनास कुल्ला लव 86 फिल्म लो मोहम्मद अजीज तंग कविता कृष्णमूर्ति ने सनाजात इलोर सुमकन संतोष आनंद यांग लुयांग श्रीकन लक्ष्मीकांत प्यारेलाल।

0: ইবো আকাশবাণী লেন কাস্তিনি চুরান দেশকে ডোলমানে নাসুলগুন সানাজাত শিলুন নরেন্দ্র মোদি লুংটিন খা জাবারে ডিগ্রি মান কি বা দে নাঙায় গেলখাপ তঙ্গালে গেলখাপ গুনে নাঙা নাস দেয়ৎখান গেগারে ঠুমি গুনলা খোঁড়া সামচার গুন গুন চুগা জাতে নক ইতুস খোংরাই মান কি বা দে ডিগ্রি মেনা মিমাং স্কুলা ছাত্রা শান্তি জিংসলা কাদার চোস্তে দুঃখ শেষ মলিনচিক ইসুক মহলা জাজ
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं। हमारे यहाँ गर्मी से लड़ने का तरीका भारत के अलग अलग क्षेत्रों की परंपरा का हिस्सा है और इसमें एक भारत श्रेष्ठ भारत की भावना की झलक भी मिलती है। और एक बात जरूर ध्यान रखिएगा, इनमें से ज्यादातर चीजें हमारी अपनी रसोई से निकली है। आप भी गर्मी के दौरान देसी पेयजलों का खूब आनंद लीजिए।
0: শিলোনে মন কি বাদে ডিগ্রিম শর্মা থাকা লাদাখ সেসকা দেনা গুরতে সানচেসলা ফুলতে ইনপিন ইনা লাদাখ সেসকা দেনা গুরতে ইয়ৎখান বো উল্টাপস দে ছানে ছুচুত এরগাদেকা সানচেসলা ফুলচেসেন দেরিং পোজা জিপে ছেসপা চোয়া ইয়াংনা সাংগ্যাস চাকা তুবা স্কু স্টামস বা সাংগ্যাস পাতাং স্কু ইয়াঙা লাদাস পে তুশেন খ্যাতবার চান সুমজুমস লাদাখ সে নাঙে নাংপা মিমাং স্কুনে তাতপা তানাং ছিনময় থকনে শ্রেসং জাদিন জিগদানক এ তুশেন খ্যাতবার চান স্কাপলা তালদান মিমাং স্কুনে রং স্কোস খানে গেওয়া গেজুর কুন জাদিন জিগদানক তালদান মিমাং স্কুন স্নামোঙা তকনে ফারলা গম্পাগুনি ন্যাশনাল মানে মানথাঙ্গুনে স্কোরাতং ছাক ছুটমি ফুলিন জিতাঙানো লাদা গুচুং আজদে শেষকং জোন বা বিনয় কুমার সাকসেনা স্ক্যাপসে ঠিকসে রেম্পোচি চোক তং জালতে কয়েন স্কুই খামসদে থগার গুস জাতে এনক সোশ্যাল মিডিয়া পোস্ট চিকে নাঙা শেষকং জোন বে রেম্পোচি চোক তং জালতে কয়েন স্কু খামস জুকসা জাতে ইয়ৎখান তং খামজং জুকসে সি মোলাম জাতে ইনকয়াং খোয়া লাদাখ সেনা থুন্দেল তং চিকদিলে থা লামস্তুন ছাতমেদলা জাতিন জুকসে সি জুয়াং ফুলা জাতে নক লাদাখ উজুং আসতে টংসি ছিনমো আশিস কুন্দ্রে চংথং অর্জুং এ দুর্ভুক সাব ডিভিশনে জুকসকুট জাতে ইয়ারগ্যাসে লাস কুলতং মিমাং স্কুন লা জাবস্তকুনে লাস কুনে থা স্কারচিপ জাতে নকয়াং দিল্লুত গুনতং নিয়ামপ শেলথাত জাতে নক তংচে জিক্সকোরে রিংসলা টংসি ছিনমে মিমংসি থুসমি তং গামুল পাগুন তং নাসে টংপাগুনে ইয়ারগ্যাস তং দেলতে গোসদুমগুনে স্কোরলা খুঙ্গুন তং নিয়ামপা জালথা জাতে গুস জাতে ন খোঁ টং চেলদানে খামসে সোনা শিকা জিক্সকোর জাতে ইন ইকা সিপিডব্লিউ ডি প্রাইমারি হেলথ সেন্টার খাম্পাসমে সারচং জাতে নিয়ত খানিয়াং জিক্স টক্সলেনা জাতে নক টংসি ছিনমে রিভ্যাম্পড ডিসেবল সেক্টর স্কিম গুনে নাঙা লাসডুলি নিয়তখান গুনিয়াং স্কারচিপ জাতে ন খোয়ান জিন্দা চুকনি স্পে লোপটে জিক্সকোর জাতে লোপটুক তং গেরকান গুন তং নিয়ামপং জালথাত জাতে নক লেরজং এ নাঙা দাং পি এম শ্রী লোপটা গুনে পার্লা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং ডাইট লেকা ছান্ডিক্স ডেমস্তুন জিগে টালডিক জাতে ন এতুস লোপটুক গুনে রাং এর চাল তং চালাকসমা চুস্তে ইয়ৎখান গুন জিগ্রা ফুলতে ন এতুস ডাকজান মংপোজিক লোপচি গুন গেরগান তং লোপঠুক গুন খাক আলেনতে ন এতুস বাবা এটমিক রিসার্চ চোনাস হানলে স্কুজব স্তানজিন নরলে লোপটুকুনলা সুংসাদ জাতে নক আকাশবাণী লেনে তা না সুলথন।

0: قولي قولي
1: شقطن قد قالي بلغة
0: من
1: جات شغلي
0: قولي قولي
1: تبغ قرملا تبي جوادي بلغة شغلي
0: وكسر تايون تشتني غتا جنون وني إي سبات بزاتي زكس تو عيراز لاتسوك تو غوز تشما تو غوز تا غتا علو تا غوز سات سرما تا غوز بلان شال غوز أوما تير غوز تيو فين غوز سار غا غوز تا غتا بوس سونغ تستين نتني غتا تيو سونغ نعيان تنو تايون تشتني توز غوني أودي سباتي شالاس بو زادين جروغا يا كاس بو دوك جروغا يا سو سمعمنا سيبنا سونغ أوبيلا سونغ بيزنس شوز تيو لاس لامو دوك ইংগতি জমিনদারি ওমা কাসপদক নিয়ঞ্চা মিনুক জুরুগা জুনু মুনিস ইয়ংচা চান মুনি গাজুক সিমলক তালে
1: কেবতি মানি ইয়ংচি লিনু হেলে
0: মাজা দন গাজুক সিনক তালে
1: জমিনদার লতে মানি নে আদু মানি মিদু হেলে তা দি মানি চাং ইয়ং মিদু দুগ জিং কি নে ইয়ং মিদু ইয়া তা আলু কে তবি ইয়ং সে নাও মাগার আলু আলু সিলবে ইয়ে কেরে মিদু গিয়ালে আলু স্কার স্কার গো জব মান স্কার রে কেরে মিদু গলে ngaje buni tam alu ta ta tam tam se no bale alu alu jo alu zule tene alu tam ba to bi sha te bala ta je mane jang lu sa mi du giale tene alu ji sabu ne yale mane aldo lu shi ke man si ga yes kar re ke di mane
0: ole ole
1: si ji yes kar no bale
0: ole ole
1: tene
0: ole ole
1: ta da fa thona ta ni ke du bale
0: ole ফুলগোবি দিনে
1: ফুলগোবি বানগোবি ওতে ধামালি গে মানে বুড়ি নন্দন গে গে লিখে দা দিয়ালে
0: বলে
1: তেনে গজা রং খেলে দিয়ালে তোং লোমানা রাস্তে তে ইয়াস কার দুগিয়ালে দিশে চি কার দুগলে
0: বলে
1: কাসা নিয়ালে তেনে তেনে দোলা লা ছনে পটা ওটা ফামাতে বলা বলা তাসা দিক দুগিয়ালে তে তোনা সব জায়গা দাম বলা আজা বাজা বলা ওমা দিশে যোন দুগালে
0: কাসা কাসা দিনে হাজি আব্দুল কাদির লে সাবুন আসকিও জেতে ইংরা ইস থংম স্পো সাবাত পাঙ্গুলা মিমা স্কুলা মোলা জাস তেনে মিমা সাংমে আনমে মিউনি তেনে জাস্তা উন নিয়ান্তে মাতা তেনে লাগলেন খং সিং আতা সামিনদার দাচাসি তেনে রেবা চিন তেনে ইংরা আই কাসকে চলা থুজে ছিজন জুলে বনি
1: জুলে
0: ইন্নাথিবাটিলেন্ত ঞাম্পু গম্বিউ পিস কালন ডিগ্রি মেকানা রোজ পাজুইন জুলে

0: জুগানো রংলি থে জিগসুনি নেজাগুনলা গুজোটো কালতেজ নেরং গ্যাগারি লোচক লাশকোদনা তেরুয়া নাসা মংপোজিগি কা আমপনাতং আম মাছোসকানি খুয়া থুংচেজ লা থোবানো কাবে ছাতপা নিষ্কোবানো কালতেজ পাঞ্জাব তং হারিয়ানা গুন লাশকোদনা গিলাস ছেনমো গাংরে তারা থুংচেজ লা থোবানো রাজস্থান তং গুজরাত গুন লাশকোদনা ছাছা চোকসকুন দন্তং ছংমা নংয়ামপো থোবানো ইয়ং বিহার ঝাড়খণ্ড তং শারচোকসি উত্তর প্রদেশ লাশকোদনা সাতুই শেরবাত থোবানো কাবে টোটপা ডাংশেস তংয়ামপো স্তোপসুকস কে চুগানো কনকান্তং গোয়া কুনি নাঙা কোকাম শেরবাতং সোল কটিগুন থোবানো গ্যাগারি লোচকসি নাঙা পানকাম নির্মোর সাম্বারামতং অটিশেরি নাঙা বেলপানা থোবানো তেগুন থুংচে জাম্মানপা গ্যাগারি ইউলখাক সোসে লুখ্রোলি খাক চিগিনক ইয়ংতেবে নাঙা এক ভারত শেষ বারাদি স্তাবাকুন জিকশেজ লাথোবানো ইয়ং স্পেরা নাংস্তাক চুচে চিগনিং তেগুনি নাঙা মাং ছাবো নাতাঙ্গুনি থাপচাংনে থনকান চিকাঙাইনক নাতাঙে জিংগুনে থনতেইনক চাং ব্রান্ডিং টাকপোতং ছেনমোজি গুতে থোপতে মানক তেনাঙা মিরাপসি থংকমসকুন থিমসতে ইয়োতেনক নিজাগুনি ছাতপে রিংসলা রংয়ুলি থুংচে সিরিক্সগুনলা লংস চোদাজাত থোপাগুন ছাত লেবা চিকতং ইয়ং জালতাজিক খাংপাগুনি নাঙা বিঙানক তেবইনক আম আমবো ছংমেখে কা বিঙানক গ্যাগারি নাঙা ছাতপে রিংসলা আম ইস্কোরলা স্পেরানং থোজ মিবিংচেসি নাং জিগ ইয়োড্রা ইউলজং সংমে নাঙা রং তং রাঙি আম তং তেবে ট্রোয়াতং টিমে স্পেরা বিঙানক মহারাষ্ট্রং কোঙ্কানি হাপুস আলফোনসো গুজরাত তেকাসার উত্তর প্রদেশি দেশিরি ওর মেরিকাশি কালং লংটা জেরকানি আমি খ্যাচো শিগনি তেবো ছোস তেস্তিংনিয়াং ছন্দকপো স্মুনপো আলোচানক বিহারি ঝাড়খান্তা লুই টিমাসং নাচ থাকলিনে শেষানক তন্তাকপো নাসা সোসে আমি ছন্দক নামপাতং ট্রোয়াগুন সোসো ইয়ংানক ইয়ং থোপাগুন আমি ডুলজোৎপো দিরিং গামিউল নে তাঁসতে গ্লোবাল মার্কেট চোপা লেবিনিনক দিরিং আমি বদগেদি তে আমি রাজবু থনসকে চোকানি মিংসিং কুনলা স্তোৎপা ফুলাত নিজাগুন ইউলি সোনামি লাসখাকে থোকা ছাকলাস জাতকান জিংবাতপা ফালপা চাম্মানপা সোসো যুগসেনক ইনং ইনাচোকস জাদিন যুগশিক থোপাগুন ছাতপে নামজে রিংসলা ইনাজুগি লোপটাগুনি নাঙা গংসেং ইয়ানক ইনং নিয়ে তিজুক জিন্দাজি স্কোরলা ঠোস থুগিন কানাঙা নিজাগুনি এডমিশন চুয়া থুকস থাদিন নাজলুক শিগ স্কোরলা থুকসাম সালং কারুয়া থোপাতং চিমিরগানগুন সামা ইয়ংইন ইয়ং কারুয়া ফিজ মেড্রো কারুয়া খাংপা ছিনমং মেড্রো জিনখাঙ্গুনা মেড্রো ইয়ং ছংমেসং ইয়াছান চ্যানজিক তেরুয়া জিন্দাবো চাংসপে নাঙা ছকসাড্রো থোপাগুন ইবো রুং শিগমানক তেবো গণেস টংনেস চন্ডু শিগিনক কারেলামি আলুয়া জেরসে নাঙা সাজিওয়ালা শারীর লিস্তে চকসি সুইমিং ক্লাব চিক ফেস তিয়োতেনক দাকসা ছুকপা মিন্দা স্তং চোঙা লাকজামি তেরুয়া ছুসকেল তংচেস লাবস্তে সংতেনক সাজিস ঠুগু জুগজিসগুনবা গুনলং ছুসকেল লাবানক ইবারসনি গিয়াবা সিরকেসপেরা জিগাং ইয়োতেনক তেবইনক লো খাচি গিসগুনলা তেরুয়া ছুটিসকেতগান জিগি নাঙা লোপটুক মাংপোজিক টংস্তেনক তেসকেতগানি নেসকাস পোনে সাজি সেমসি নাঙা সেমসের টাক্সপো লাংস ইয়ংখং ইসাম কালতেজ ঠুগু গুনলা ছুসকেল তাঁচে শেষাত পিনা ফালচের খং ই শকুন স্কোপ থুপস্তে ইয়োড্রোসাম ইন্না সাম্বা তাঙ্গাম্পো ই লাজগুলবো গোজুকতেনক থোপাগুন সাজি মিছে গানে নাতাং গুনলং লাপচা মাংপো থোবানক জেপস্তক জুচে সিফিয়া থুনসকেন মাংপো গোসামানক খাকচান ছানা কুনলো জাংপোতং বারসন টাকপং ছানক তেনাবো গুতে মিস টংটাক মাংপে মিছে নাঙা গুর্জাই খং থোবানক নেচেস বেউলমেগুন বুতকানি জাকগুনি রিংসলা ইউরোবি নেদারল্যান্ডলা ছাচেসি স্কাপস থোপ ইয়ং তেরুয়া ট্রোজদুর মাংপোজিগিনা থুসপিন তেতুস ইজুক নাসকাপ শিকজুং কাবে গ্যাগারপা ছংমে ছেওয়া গ্যাশুকস নেদারল্যান্ডি নাঙা ছাকানি মিক্সালি গাস্তন টাডিক জুতুস চোলা গেলতুসি স্নান স্নমে তামাত মাটিকা জাংসি লাকসিংকুন গ্যাগারলা লোকসে তাংস তে জাতগুই নাঙা নেদারল্যান্ডি নাঙা শিরলো নাং জুকস তেয়োপিন ই জাংসি লাকসিং ই থা নাং গ্যাগারনে মি মাংপে জুলোন লেপ মি মাংসকুনি পালগামস্তং থাতপো গন চুকসে দু জিক্সেন গাপে তামিল পাগুনি নাঙা ই থোকা মিক্সালি থাতপো ইয়োতেনক থোপাগুন ই জাংসি লক্সবি থোকা মীমাংসি নাঙা শেষদো দাং ইয়োতেনক তেফিয়া নি ই স্কোর তাং বেলতে লগিউ জেগাং সাদিন ইঠা জং সিপতি গছিনমু নিশুর সাকশিকতং ছুন সুম ইয়োতেনো তেগুন সোছ্যা গ্যালপো রাজে চোলা তংপে খোংরাং ইয়াব গ্যালপো রাজা চোয়ালে গ্যালছা চিক ডুব চুকচেস্তং ডেলতে ইনো তেনাঙা আনে মঙ্গালিয়ে গমিউলপো নংপে গুনপা জিগা চিনবা তাঁচে সিসকোরলা ঠোস জোতে ইনো তেগুনি নাঙা চোয়ালা গ্যালগুদি ছাকলাস কুনি স্কোরলাং সাতে ইয়োতেনো তেগুনি চোয়ালা গ্যালগুদি তপসুকুনাং গুস ছানো ইয়াম্পো ইয়াম্পো চাংসারি এশিয়া ইউল কুন্তাং ইয়াম্পো ড্রেল লুসকান কুনি স্কোরলাং গুস ছা থুবানো চোয়ালা গেলগুদি গেলখামসি গেলরাবস্তং শেজি কুনি থোগা নাতাঙা স্পাল সরানো ঠোপাগুন নাতাং ইজুঙি গ্যাগারি নর্সকালগুন ইয়ারা চোচেসি বারসন ছাদমেদ লাচুয়েনি নক ইনাং লাসির নাংজিন জ্ঞান বারাতামি লাসগুল নাংজিন ছত্তিশগড়ি মালহারি নাঙা জিবজুক টাকপুজিক চোস্তে ইনোক তেরুয়া জাংসি পট্টিকা সুম থোপতে ইনোক তেগুন পাম্বু রিক্সগুদি গেলগুদি আর্শিবল আর্জুনি ওয়াংসুলতাং ডেলতে ইনোক খাসপাগুনি তে ছেরজোৎপো গ্যাটাক টুকপা দুনপা ইয়াংনা লোস্তং চুবজি চোঙে বডমিতং পালিসকাদি কুনি নাঙা ডিস তে ইয়োতেনোক জনোক তেগুন গুতে তে তুসি গেলথিমস ছোস্তং শেজি কুনি স্কোরলা শেষগ্যার সচ্চান্দ্রেক থোবিনি নোক ঠোপগুন গ্যাগারি নাঙা গুসকারি রিকপা অ্যাস্ট্রোনমি থোগা মিক্সালি থুকদোত বোরানোক ইউলি নাঙা তারুঙাং সঙ্গানসঙ্গুনমে অবজারভেটরিস স্নিংপা মাংপো থংগু ইয়োতে নোক নেভিগেশন লোথোতং গাস্তন গুনিড্রেল নামখেল জাসকারতং নামখেল জাসকারতং ঢেলতে ইয়োতে নোক গ্যাগারি নাঙা অ্যাস্ট্রোনমি থোগা শেষগ্যা ফেলতে নোক ইয়াংতেগুন এক্সপ্লোরেশন চোচেসি স্কুলমাং চোস্তে নোক দাংদিরিঙা ইউল গাংপে নাঙা অ্যাস্ট্রোনমি ক্লাব কুন মিংচেন গিউরিনি নোক ট্রসেপশনমনে তাংস্তে গামিউল লোপটাতং পাক কুনি নাঙাং ইবো গ্যাসিনি নোক না বেঙ্গলোরি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি স্কোরলাং গুস সং তেরুয়া অবজারভেশনাল সেশন টার্ডিক চুয়ানোক ই সসপাবি গামিউল গুনি নাঙা জাসকার তাকচাদি থোগা শেষদোৎ স্পেলচেজলা লাসগুল শুলিনি নোক কাগোল মন্ডল জুকানি দে ছুচো সুমচিফিয়া ইনোভেটিভ কোর্স শিক গোজুক চোস্তে নোক ঠোপাগুন ছানমা গুসকার লাস্তা চেসপো খোরাং নাং খোরাং ঞামিয়ং খ্যাচার চিক ইয়ংানোক অ্যাস্ট্রো কেরালা জেরকানি সসপে নাইট অবজারভেটরি ক্যাম্পসং ওয়ার্কশপস টাডিক চুয়েনি নোক তেরুয়া খোঙ্গুনি টেলিস্কোপতং স্টার মেপ কলচেসগুন লাবানোক রাজকোটি বিগ বাং অ্যাস্ট্রোনমি ক্লাবি গির জেরকানি নাকচোকনে তাংস্তে কাছি রানসুকপা অ্যাস্ট্রোনমি ইভেন্টস মাংপো টাডিক চোস্তে নোক চৌধির বিকায়া জেরকানি ছোকদে অ্যাস্ট্রোনমি থোগা ছোকসপা ছংমেসং সিংপা ইনোক তেরুয়া অবজারভেশনাল ফ্যাসিলিটিস তাংয়াম্পো বুকস লাইব্রেরিস্তং টেলিস্কোপ লাইব্রেরি কুনি থুঞ্চকে নাং ইয়োতে নোক নিয়ে সাক স্কোরলাং ঠোস থুগিন ইবো স্টুডেন্ট লেড ন্যাশনাল ওয়াইড নেটওয়ার্ক চিগিনোক কাবো অ্যাস্ট্রোনমিতং অ্যাস্ট্রোফিজিক্স ক্লাব নিসকো ফানচুন থুক চুগানোক ঠোপাগুন রাঙি হবি ফিয়া তুজ ফিংসে তুজগুন লাজরেক চুইন দুকচেসপো খাকচানি নোক নিয়ে জুনুগুনলা জুয়া ফুলিন নিজাগুনাং অ্যাস্ট্রোনমি ক্লাব রেকতং ড্রেলজাত ইয়াংগংসেং ইরিংসলা প্লেনেটেরিয়ামা কার্মেট চিক ঠোপাগুন মানকি বাদি ডিগ্রিম্বো কাজুক কাগুনি গ্যাংথং গুতে জিকসাত তেগুনলা নিজুয়াত ভিডিও চিক চিক কার্মেট জিকশিক তে ভিডিওবো ভুতকানি জাকগুনি নাঙা মিংচান লুস তে নাঙা মি খাচিগি নিংস্তব তংয়াম্পো গঙ্গা ডলফিন জিক স্কুপচেসি বারসন চরুক নেরাঙ্গুনলা ইবো শান্তি হা লেসেসি ই লাসগুলি নাঙা খংগুনলা তুসোত গন্টা চুকসুম গোরতে ইনোক ইয়াংস্তিংনে ডলফিনবো স্কুয়প থুপতে ইনোক তে নাঙা গ্যাগারি গোমে ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্স পং খাকছেনমো লুসতে ইনোক ই নাসকাসপো উত্তর প্রদেশ ইনাঙা জুংতে ইনোক তেরুয়া গঙ্গা ডলফিন জিক টকপে নাঙা ফাংস ইয়াং তেতুস নামামি গঙ্গে লাসগুল নাজিন চকানি অ্যাম্বুলেন্স পং খং ইফিয়া রেওয়াজ গিউরতে লেপ ইয়াংকো কুলিয়া ফিলোগা বিংস তে স্টাকচার চোস্তে স্টিংনে ইয়াংস্কার রাপ্তির চাঁসপে নাঙা ফুটস ঠোপাগুন ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্স পো মিক্সেল জিগি নোক ইবো ডুল ইন্দুকানি স্মানকাং জিগি চুল্লা চোস্তে ইনোক ইনাঙা ডলফিন গুণ সংস্কৃত চোচেসি থুঞ্চকেন অক্সিজেন স্ট্রেচার গুণ ইয়তে নক ঠোপাগুন নামজিক গঙ্গা ডলফিন জিসক বাতংপো নিয়াজিক চাম্মান পা ছি সকচাকি রিক শিক্ষক কান চকসি নক ইয়ং মাউস পে গুজিন গুণি ফিয়া রংজুং খামসি নোসকাল জিগাং শিক্ষে নক নিয়ে চেসপে ইউলমেগুন নিজা মাংপো জিগাং চাঁসপো টকপো জিং ছুদং চকতাং ডেলপে নাসকাপ জিগ ইতুয়ার্ডো সুসি জিং ইনাং আশকাল চেস সুসি জিং ই থামা গুনলা ঠোপা গুন তাং ইয়াম্পোয়া ইয়াংস্পার সে চেস চকসি ইতুয়ার্ডো ঠুগি তুসি নাসকাপ গুন মিছে গাংপোয়া সেম সিনাঙা লুসানক তে চক স্টানবা গুন সচেসি তে চক নাসকাপ শিক উত্তর প্রদেশি জং নে বিংতে নক ইরজং ই অক্ষয় গুপ্তা কোরায়ুলি মনোরমার সংস্পো থংতে থুকচের শিকদুক কার সংস্পো বো খং ছুংতু জানে লক্ষ্মো তং দাংসমো ইয়োদা থং দেবো দেরিং প্লাস্টিক গাংতে ইয়োতে নক স্কুজাব অক্ষে তে থোগা জুগিয়া মাফুলা লাস সোমাজিক গোজুক চোস খং ই খংরাং যাও কুন তাং ইয়াম্পো গুর্জা খংচেসি সেমসুক জিয়োপিন খংগুনি ছুই নাঙা খিমসাতং প্লাস্টিক কুন ফিলোগা ফিং চেস গোজুক চোস বার বারলা নিমে নাঙাং খিমসা কিলো গাপচু টুকচুরে ফিলোগা ফিংস কুলিয়া মানো রামার সংস্পো তে খাকপো ইয়াংস্কার লাকমো থংথুপ নিখরি মিগুনি নাস্তাক তে থোগা সং ইয়ামি মাংপে নাঙা সাংরে থোগা হাগোলেপ ঠোপাগুন তেনা চোখ স্পসপাচানি নাসুলজিক গোয়া নেজোর গোয়া পা বাল কিষেন আয় জুকানবো গেরগান জুর লাঝানিক জুকস্তে নক খংগুনলা মাথি তোলাপ জংসি নাঙা ছুই স্কালাস দংলেন চৌগ সাতপিন খং ইয়াং স্কালাস সেলচে সিফিয়া লাস গোজুক চোস খং ই ছুই পুরী রানচে সি নাঙা ছাগলাস টাকো চোস তেবনে খাম্পা মাংপোজিগা ছু লেপথুপ ছুই স্কালাস জুৎকান টংপা মাংপোজিগি স্কালাস কুন সেল থুপ ঠোপাগুন সুগন মেল জে নাঙা না ঞামং দেমো জিগু ইবো মান কি বাদ নাং রেলতে হিনক তামিলনাডু নে গার কইলি নাঙা গেরগান জিগতাংথুক ফালচের লো সুমচি সুগনলাং না খং তং থুকস্তে ইনপিন নিয়ে গিরিজা আমেশ কোরলা জুস্তে ইন তেতুস লোপটুক খাচিকতাং খং তং ইয়াম্পো দুকস্পিন ঠোপাগুন গিরিজা আমে লোপটা চঙা সুলানক তেঠোনে চিনাই নাঙা ইয়োৎকান জয় গোপাল গোরাডিয়া হিন্দু বিশ্ববিদ্যালয় মিংচানী নক খং ই নাঙা রাঙুলিফিয়া ইয়োৎকানী ইউলদাতপো ছাংমেফিয়া সেমস্কুল থপচেশন ইয়োতে হিনক খং ই মান কি বাদ স্কুলমা লেনতে ইউলি মামিকুনি জ্যাপস্তক জুচেসি তামজাজিক চোস্তক খং ই ঠু গুনলা মামি খক্তংগুনি পান্ডেফিয়া জাকতুং গিরমো রেরে চিনবা তাংচেজলা জুয়া ফুলস লোচি গি নাঙা লোপটুক রেরে কানে কিরমো সুমগিয়া টুকচু রাঙা বুনস ই চোখ লাজগুল ছুঁ নি কানে জোমস গোর বুম জুপচুল দুথুপ তেবে চেকপো আমে না তাঁস খং তাঁ জালতা জাতুস না গুসং খং ই সেম সি নাঙা গ্যাগার আমে ফিয়া চামশিক ছানা তাং দা দিও জুকানবো গোমা লোয় রাঙা চিনাই নাঙা ইয়োৎকান গোমে হিন্দু বিশ্ববিদ্যালয় সুগলো গপচুপার সিস্তে ইনপিন ইউলি নাঙা শেজিগি ছেওয়া গেনলা খেরচে সি থোগা ই চুগলাক লোপটে লাসকাক ছেনমো জাতে ইনক ইয়াস্তদোস ইনক নিয়ে ইবুতং ডেলিয়ত ছাংমালা সিং নে ট্রাশিস ডেলেক্স মাংপু জুয়াত ইয়াংতে লোপটু কুনলাং স্তোৎপা তাঙাত কাগুনি রাংয়ুল ইসপাল মাগমিগুনি ফিয়া মুলড্রক সালা জাত ঠোপাগুন গ্যাগারি ইউল ছাংমে নাঙা ট্রংসেপ ছাংমে নাঙা পোসপাতং সেম স্কুল চানি লাস রেক ড্রুলি নিয়ংদুক ইনং তুস্কাপ মাংছে রিংজলা তেগুনি ঠোস থুগা মিদুক ইনং নামজিক নাতং গুনলা তেগুন গুছা চিকতং ইচ্ছেস কিয়ারাক ইউলি নাঙা মীমাংসকুন রংরাঙি সেমসুকস্তং স্তপসুক ঞাম্পো গেনলা বেংদুক জুকানবো নিয়ে নিজা কুনলা জুয়া ফুলাত রানা থাতো থামা গুনলা ছাকানি তে চোখ ছাকলাস্তং লাজগুল গুনলা নাস্তাক জাতচিক কাগুনি চিচোক সিফিয়া ছাকলাস জাংপো জাদাত তেগুন ग्यूज जाचिक खोंगा स्तोदा जात खोंगुनी कने लाबा जात यांग जुंगना रांग यांग ते चोक्सी लाज जांग पोरेगी का जुना जात स्तिंगमाल जे मान की बादीनांगा यांग स्पोस्पतांग सेम स्कूलचन लोग्यूज कुंतांग यांपो यांग जालिन मामांपो थुजे छे नमस्कार
1: दौसा जरा मन की बात डिग्रीम लदास का दिन गिरते सनाजाज गजे आकाशवाणी लेने जुंजिक।